টেকচম গম্ভীর না খুঙ্গা বাসি তাবিরে। ট্রাফিক কন্ট্রোল পুলিশ উইং মণিপুর ফাংবা হৌজিক ট্রাফিক আপডেট মামগি খাঞ্জরি। নীতি আয়পা চুথেকি পোস্ট অফিস রোমদি ওয়েস্টার্ন গেট কংলা লোমদি মাইকাই মায়াইবইনে চিলি। ওয়েস্টার্ন গেট কংলাগি নীতি আয়পা চুথেক ফ্লাই ওভার রোমদি মাইকাই মায়াইবইনে চিলি। এল আই সি ক্রসিং ওয়েস্টার্ন গেট কংলাগি মাইকাই মায়াইবইনে চিলি। কৈসাম্পা জংশন কি ওহিংবম লাইকাই আমাদি নীতি আইপা চুথেক আসি মায়াইবরব চিলি। আতাই মফম সিং আদিগি নরমেল ওইনা আদমক লাইরি।